হারি সভা বেড়া হারে বনাতে কুয়েতু কাগ হলো সন্ধ ধদে কি বল মের ডডি চাওগান ডডি মুখ পূজাল কবির কল করার গরম ভাগি চানা।

শ্রোতাও এবিলে তো শুনি আপলোক উই চনসারি হারুল মহেন্দ্র সিং চৌহান কে সরমজ শ্রোতাও আপলোক আমারা কার্যক্রম কষা লাগা এ জরুর বলিয়া আর আমুক দো এবি ইজাজত নমস্কার।